0: เป็นพี่ยังว่าคุณแม่น้ำพี่จะไปชมพี่แต่ละมันมาคุณนรินทร์ผ่านสิงคโปร์กวาดราดุยามเมื่อสัมปทานการนับบาร์บานดุสมานตัวมากรรมคุณนรินทร์ผ่านสิงคโปร์เล็กสมัยโอโหเลยล่ะที่ไปยับเป็นบินเนี่ยนับเวมิสเซอร์การนะโซเล็กสิ่งนี้เราพังเล็กกว่าเวนจ์ฮักยามพี่นั่นแหละสินามาเคนละราหูลราหูลว่าคุณแม่นั่งกินตานิครูเวนจ์ฮอร์เรนมาโฮลนักพัฒนาในครูเวนจ์มาโยมีรันทีรามอนดีเนี่ยเฟรฟิอาร์โรลิชิงกามอนดีนี่เราพังเล็กกว่าเวนจ์นักไอ้ละนักฟานฟาลต้าวคุณแม่รามาโยมีรันทีรันEkipa ya vamna, ikale ya pimbinya kayo, yere ya kakakakia mayomu ila mpira, suru vyaru ulishinga, wana hala wopo pehibalizi ya pimbinya. Yana hala wopo pehama na chona lehu, lule kanle nirakichicha mo Raul ambahaka mundinyu, mundinyu nirakichicha mo nari ule numero kumi nari na ferro viario olishinga mundinyu kwa hiyo utuli ule navaha marka menchi awaka ila ipua iyo shtati municipali wa Pemba waru mundinyu wa Raulu wa niraka chicha mo ule kale Ivan Rivate anavaha molu mo omana ilikipa iyo ferro viario olishinga nimana Nasir Adolfo ferro viario olishinga na lelo kwa hiyo utuli ipio chinera chinshovaka yana hala ukala na ile ikale yote pa ureri hapare ile ikipelela maji kikala ne maji kwa hiyo tuli ikipa ya faro viyari olishinda iri yote pa uopiha yote pa ufanyania ikipa ya association sportivo pepa nihana nira kachichamo ukupali ki usafereri kamana ipio chiri mpanti ule nkala faro viyari olishinda ile ikipa ya association sportivo pepa hana ikhalana kachicha mwana chimwira kaya ubaha ikuru uroromela yule nteko mira kachicha mwana anera ya ibaraka wira podi kujuanya uholongo podi ureraka umalela utia kushi kuonela wawa ferroviario tingholela umwira ni kurubenchi tingholela umwira ni kurubenchi mwana chimwone huu ule kanle Raul nola kaleke nireke chicha mo Brizi nireke chicha mo ule kanle Mundinyu anavaha ikuru chinene ile ikipa ya Ferroviario Olishinga wira odi ifiaka holo kubada Ferroviario Olishinga wi otepa uopiha otepa ureriha otepa ulata nireke chicha mo upia uholo ila ipua yoshadi munisipala kruonshi nuheraka wumpantula uopatira pembinya la mulia wihulia jira nteko ni ferroviario nteko ni pembinya hana nteko mwinchi wapela uvara nireke chicha mo uweha ule nteko uneta uvaria ka na ule kande naomu mkira ferroviario olishinga kinolu machomo hina wa Raulu wa Brizi wa Mundinyu nule kande wa Abrao mpaka tuwe la uhela ikadia zo kamana ishavi iri yori karika iri kadeto iri otukiane vano ishavi mpaka upanka cha mira ile kipa ya Ferroviario Olishinga hivirani makoro manayo simana Nasir Adolfo nuwe haka ile kipa ya Ferroviario Olishinga iri ikipe ne yoli kaneliene kamana mpaka nawa kainaya unhia ule association sportiva opempa aviraka nina opela upanka ile ikande ijogu wawe ili ijogu yokala urikarika cha wakani kamana ile ikipa ya association sportivo pepa ili wakani yopelacha ile ikande ugolo maji mkokala urikarika ikipa ya Ferroviario Olishinga ili yopelacha ugolo tambe mkokala urikarika simana ikipa cha pene mireka chichamu chiri wansoma na ya Ferroviario Olishinga ni association sportivo pepa
1: Asante sana wakati huu la livre no clar manta in time panti kwa pembinya ukane ukati pembinya kuopela kuiho lihatera nikrovenji wira akulele chinira wokenyanyi hachia ni lishenga lishenga wavalante kominchi wakukia na kita na so hui chua ni aja kayo zika kampiro wuhi kamihiri baliza likale ya lishinga wakukia maskarufu na nkilati hampira vati na wawasiku na wari mpati nkira kuna suari uholo irakan roe holo makarufu nankitampira ruchulu nakedenane nakedeni mayo mwina mpira kalen na ferrofiario mpanti kwa mayo mwina mpira bar.